0: সংসম্পর্ক আজকের কার্যক্রমে আলোচনা করা যাব যুববাণী কার্যক্রমে। কার্যক্রমের সূচনা দেব সন্ধ্যা 6:10 সময়ে সন্ত তুলসীদাস বিরচিত সেই রামচরিত মানস 108তম ভাগ শুনবে সন্ধ্যা 6:15 সময়ে। গীতটি কার্যক্রমে শুনবে ওড়িয়া দেশাত্মবোধক গীত সন্ধ্যা 6:25 সময়ে। সন্ধ্যা 6:30 সময়ে প্রায়োজিত কার্যক্রম যুবশক্তি রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্র। আজের প্রসঙ্গ রিলে করিব কটক কেন্দ্র সন্ধ্যা 6:55 সময়ে। কতটি হিন্দি কথাচিত্র গীত শুনবে রাতে 7টায়। রাতে 7:25 সময়ে জেলা হলচাল রিলে করে শুনবে আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 7:30 সময়ে রয়েছে কৃষি সংসার কার্যক্রম। আজ কার্যক্রমকে উপস্থাপনা করবে নলিনীকান্ত গৌড়। আজ এতে রয়েছে কুকুড়া চাষ পালন চাষ লাভ সম্পর্কে টি বিনায়ক প্রসাদ সহ আজ কথাবার্তা রয়েছে এই কার্যক্রমে। রাতে 8টায় রয়েছে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। তারপরে ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম রয়েছে রাতে 8:15 সময়ে। কতটি ওড়িয়া আধুনিক গীত শুনবে রাতে 8:30 সময়ে। রাতে 9:10 পর্যন্ত শুনবে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করিব মুম্বাই কেন্দ্রর। রাতে 10টায় রয়েছে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর রথযাত্রা উপলক্ষে স্বতন্ত্র প্রসারণ। আজ এতে শুনবে নাটক নীলাদ্রি বিজয়। নাটক রচনা করেছেন অভিমন্যু বরাল, প্রযোজনা বসন্ত মহান্তি এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রফুল্লচন্দ্র বেহুরা। এছিলা আজ কার্যক্রম সম্পর্কের সূচনা। এত শুনত আঞ্চলিক সম্বন্ধ রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: আম পম্পরা আম কলা সংস্কৃতি আকাশবাণী হি রখে সাইতি।
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
3: জুয়াঙ্গ ও সান্তাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়েঙ্ক যাই।

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। আরম্ভ করছো বিচিত্রা কার্যক্রম। আজ এই কার্যক্রমের শুনবো পল্লীশ্বর গীত, সম্বলপুরী গীত, আধুনিক গীত, ওড়িশি, ছন্দ এবং চম্পু। কার্যক্রম প্রথম গীতটি নিয়েছো গাছকাঠি, পরিবেশন করছেন রাধাশ্যাম সাহু এবং তাঙ্কর সাথী মানে।

0: এপর্যন্ত 12 কোটি ঊর্ধ্ব মাগণা চিকিৎসা করা যাইছে, যেউঁরে গরিব পরিবার চিকিৎসা খরচ প্রায় 2 লক্ষ কোটি টাকা সঞ্চয় হয়ে পারছে। আজ হি আয়ুষ্মান আপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড বাঁধু। অধিক সূচনা পাই 1455 নম্বর কু কল করন্তু।
1: এত্র শুনিবা গোটিয়ে ছান্দ পরিবেশন করুছন্তি গীতা পট্টনায়ক কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্কর রচনায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সেবল, এবং সেইথিপাই সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: সত্যি যাহা বর্ষ বর্ষ নহে বরং এড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মধুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কন্ট্রি চয়েস।
3: এ ধর শিল্পী হলে প্রীতি রথ,